0: 네, 달다 채통화 그 다른 그 단식근 런데 그 마다 단식근 오강 참이 좀 그땅. 야, 얼마나 그럼 멈춰 데모?
1: 데모 돈도 맞춰 데모.
0: 데모인 괜찮아시는 거 없으세요?
1: 야, 과든지.
0: 아니, 디나 다른 거 던지는 아, 괜찮은데 이제나 아, 차르치 못 픽업 전념을 된적서 넘어서 고르시오까? 아, 참 희스다다. 다크 윈지나 로스틱은한테 차르치 치모누가 디츠 데 키옥 다니 가선 데랑이나요 지금 밥주다다요 친히도 모르디나 아 너무 그 디스크자 기소나 칼로나 바이나 죽다 준림리 사식 바사던 사즈기나 지금 멕시코 돌노시고 살아 냠죽시고 사건트요니나 디코니 지참아 갑다즈기나 과진치
1: 야에 약고선 코선타 레데데 다르케탄가 주급케다 든바가 아 단지 답자파가 당고 안다른 다인 지나 답처던 거 되게 다 되게 지나라 맞다 그랬던 거 주어 네스코프티 손나라 아주 약가 그 차천다 저게서 지금 많은 것 같아 안다인
0: 아리
1: 다인은 네스 같은 데 인지나요 되게 다 돈다나 그랬던 거 주어 냄데 찍고 해나 조금 다 찍고 그러긴다 나 손도 약가 막가나 저게서 지금 정그라션 거 다운 날짜야 같은데 다운 손지나 저게서 직접 고르가는 아니야 티소나 아 마카탄지 코레난다 코르니티 소나 마힌다티 아 차츠라니노파 아 데트게 좀 제와 요나가 너무 코레온트게 지티 테망안 조노 다가니스트 요카
0: 아지
1: 알레테 나야 아추가 아 따테랑 아 라제가라 카닌지나 너무 그레테 나야도 좀 베리다딩아 랑그 아 따 아 히츠니틀 아 사니거 니와 아랑 그 사차가 다파니구나 사찬다가 니 리카리사운다가 아 천드는 니 리카가 천네르노가 아 다니우즈나 쳤대 다니 잠바가 영치드냐 약가 마카 아 사미 잠바나 요노고니 튼다 데 남바가 영 마라 쳬코노 달라 소콰츠세드나 다냥 무사메케 네조고 마니 돈바인데 야안드니 냥코 남발라 영 스타디즈게틴
0: 아리야
1: 그러지시 다동인지나 쳬고 네 차체가 같은 건지 나주고 싶었던 그 다음 좋은 사 지나라 쳤고 주로는 독수 안 됐다고 그럼 전지나 아 다지게 지금 어렸지게 좀사 사지게 좀사 너무나 먹네 아 너무나 다오는 먹네 다쳐서 지나 람란다 영어서 지나 알람 나서 과 랑이 그람 니쳐서 지나 다치 후엔주고 지나 lungwaaraan damuga nangana taakwaan dhugdina chandam naa yoche ayang zarkan dham naa yoche damuga lamda nabana sota mangdra chua
0: nari
1: olin da mangna taafchastanga inji na achugu wangkunda kori ni sungna ta taawangde charta to wab ta tani huayn dhugdina achiga achuga achiga charchin babja nanda alowat huayn dhugdina charwa chakpoom babja nanda а тин рангу чарван до стеммер бабжанада а та дамуга ни тек кат хунде пенджу джина чендам наё ну гулам а андир гинде хуенджу джина ян чалгулас квасчон та ни чалгулас квас гезу ян рангу згачон ай мо чар сонне ян лам гам тха га сатар ка тал тал тал тал та ни чэ сэчина лам та ян чали вусун нана дамуга ни Tanya ngay na chumik, achuga ta tukidu urgunari, ata kwen kutina yaka maka ni sona urgunari. Ta gungu ina dar kuon mara, ta marga ni, ta lamta prali ni kwen kutina lam chali daun na da, ta muga ni sifungu daun na. Ta dikta maske chuna nga tang kutina da, lam ga tong nang te dung kutina da, da muga ni suyo kutina. Olen, da muga ni chun doya chudgi nguan kukoye gogoz gokrib rina, ta kruzos chekun uraan di, chastanga achuga ni chikigun china, атомо шанан гонго чот камо камо дочи
0: ре
1: та тамо гомар та чуштикла кане чуб еро драчан баб коннан да тана ти тахчер татам баб кони каптоте та чу гомоз гена нянгрыз гена чиган жогонена о татри драта музыка та всякой ох я
0: ре
1: а я мана чизу на тамо гыркай о я о тату лам то чало на танг зерангалын куркунди та тета танги дёджу Tani chu se dina tati nambri nandura lam nang te jami. O tangin dashkuna ta chal mena ra chal yopa ga samlo zutung go go ka.
0: Nizhi.
1: ওরে তা চলিও না থাং তামি নি তাই নি তা সেন চং ইন জো জো তত কত সি কাছে বসি
0: জি
1: হ্যাঁ ওরে তত কত সি তে আনচি নি তা কোন জাম বয়ো কো জি না তা চু রলম গর কোন দে না কোন জো না চারওয়ান দ বা ব ব নি না তক চিরন দ বা বি লোর জিগা তক চির বা ম দ মই না তার মো জি না চি ওর দো না দ তা ন মো তি কোন জো না সা না দ দ মই ও ন দ মারা নি নি নি লাম না হং দাও চি না ordo to gawari un lamna hung dau chana na namo ni sonch andamo las koyo na yo chote na yo mitas ma koni shen du ta sam lo ta ta watan go go yo sare ta te ralam de na ta khate me ko mo ta ngen to ra ta khate re ngen de mo ma ta yo chong sam chong sam chong sam chong sam hara chong sara chong te injo go mo
0: ji ya
1: ole te so ne na ta khon chu na o nga chu gun di har na ba ta ta dor gen de lamna na yo na thang ri no ger kon ta
0: ji ya
1: ওলে তাতে মন দেখি দোই তাতে ইনি কর দিতে আছে কাছে বর
0: তরে আমার
1: ওলে তাই দালি করি নি তা মাই না ইয়া তাগত চাম বো তা কোন জিনা সা নর্জ না দা কোন জিনা দো হুন জিনা দা দমো গছ সে না নিস কো না ইয়া তা সং দো ইয়া ঠিক জিনা না দা সানং তরা কোন জিনা ঠিক জিগ জিনা দা তানো মগ নি সুন হুম তাগ কুগো তা সে সে জিনা তা তো কো তা ঠিক সি তি আনচি নি তা কো চাম বো রে সে জিনা Tā chūgō chērtāṁ gā tā gā tā jī chēlō kōrīk sēr gō nā tā.
0: Jī.
1: Dā mō rē, tā chūgō lōndō rē nā sāmbā rē, kīchok rē nā gītōng rē yō nā sē, lām gā kō rē nā.
0: Tā rē.
1: Tā gītōng sē kō nō tā, tā gā gō tē rē vē gō nō nā chēn chō sā wō nō ngē tō fē kō nō rō gō.
0: Jī, jī.
1: Ā lē, lōndō rē nā sām chēn rē vē gō nō rē, rē tā yāng. Re tra yang chep ka ni tsu nare zina lo munga ya dana nga chep zhara tani che logo yung tamo yinu ka jen ka ta samba ka kaya ukte do rata yara so yara kengi dao nare ale kengi yung tanga che logo rata yung nira ayo ta samba ka uga ma che la ni acha se dina samba ka tukni mara che logo tata kono tamo ka ni tsulo nare tani ta kengi ta suma che kono gudung ta ka kwen tuk dina chep zhara sawo ta ka uzugin che wo tamo hongo no ta jambu inji nara ta nga jendana che changa chonge song tani ti che yunga ma songa sa chik tamo yi ta ingi yara ka kengi yung gong tamo ni tsuwa mchi
0: nari
1: tamo yi chari songo ta alor chika chari tukwa apche nanda tani yenu osga chari tukwa ini te yung na sasa dina ta che ta che tina ni bir juga che ta che kshu song nora yu ta nga ma chila lam ni tara lagi yung gong tamo ni tsuwa mchi
0: nari
1: namo nitsuwa nan daga katoa acho lang kutta yang trastara ni nyam jok chakwe gogo zina chikala kani acho gom trastaga kuru

0: ཁང ནང གི ཁར གི ཆ ཆི སོ ན མོ ཤ ཟགན སེ གོན ཤ
1: དང ཆུ ཙོང ལ ནིན ཆ ད ཨ ཚོན ཅན ན ཁར གི ཇ ཆ གི ཤུ ནི ང ཆི ཆ ཆི ཟོ ནོ ཆ ཟིན ན ཅིག ཅིན ན ང ཆི ནིན ཆ ད གི ད གི ཐོན ཅི ད གི ཇ ཆ ཅིན ན ནིན ཅིན ན ང ཆུ ས མི མང ཟོང གི ད ཕྱི ག པི ལག གི ནིན ད དོ ཏུ ད ཡིན ཅིན ན ད དོ ཏུ སོ ཟོང ད ཏང ཨ ཆི ཡིན ཅིན ན ང ཆུ ས མི མང ཟོང གི ཅིན ད དོ ཏུ ཁོ ཆོ ཡིན ན གི ཅེན གི ཁར གི ta kirke dhuwaay nanja, kirke jispiin dhig shukniyang, shig chachiyun dhamu zhig.
0: Re, ta loongu chichag lakka ranga, ta kishu nechang dhe zhigayong ni gorim ghtunin kyo ranga chig jidum yina chig nyamnyung galaka ni shimu zhig.
1: Ta dhig shukni shalayong na ranga, ta chongli tang deshigi, ta tangayin jina lu juzhujunga dhamu zhig gordok. Degin jina ranga chonjina chizir jina, ranga lun dhamu maas ka ranga tsong lin di nirong nu digi tangli ranga nyanyong suu chizar zina tangi kongna xe kongnu tsong a ranga tuanzi nirgunis ga tsong zina tuanzi ki jirpin dadu kongda chi hachang suu zir dadu kongdi ga tuanzi ki jirpin da hachang suu zongi daga mangzi nandu sha songna dazu ranga tsong la dazu kongna tsong raga tangli jena shiga da shani dhamu zir
0: རེ ད ད ང ད ད ད ད ད ད ད ད ད ད ད ད
1: ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ད ta di ndan song de ta wo song na xi ge sha ge de tang yong de tang ren ge xi ge ni chi zhe na ren ge de cha bu zhe ge shu ni xi ge sha ge an ni ni na ren ge song le ge shu ni yang ma wa ren ge yang chi ge nyan yong shu ge na gang shu ni ren ge song na xi ge lo ju ma yi zhe ni tong mo zhe
0: re ta ta thang ge ndem song ji tang ni ta kha zang te ren ni ge song ji ge zong nu ge ni zhe mo zhe
1: kha zang tang de ti yong na chirga nenchang la gochang ni ga tawa chonchi na shi ga karchang ti na tarang shani tamu ziri ta ta nang aru tawa chonchi na ngachi dhani rombuz ga kirge sa shenjang na yonu ziri mu di yon na kirge kirge enji na shir chuan di chonchi gong tamu di yon di tang ngachi nenchang di la ngachi gochang di gong di kirge karnyang shdi di tang sorta yi di tang kirge ta ga ngachu warandi ganja zhig zhig zhig zha chongli gishong di ni kirge ngachu di na ta chi tikchi rengi ki tambu chongzi kichi ta nang asing chi ganja zhig zhig zhig di tu choni onza ta ngachi maung a nji na la rengi chongra kitang di khirei di tang tonzi ki jirpin di gong da mangzha zhig di tang khirei ju ta rang la nga renga chonji na dhamba chenbu zhig
0: zhig zhig ta nyamli ki ganja zhig nung da gu kyo rengi maung a ki chongli pechi gila ka donyang chi mu dandar
1: ta di ti yong na ཁྱི ཕྱས ཁྱས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས
0: རེ ད མང པ ན མ ཐ ད ནེ ཆང ར ཝ ཆང གི ཤུང དནི ཐོ ལིན ད ཕེ གེ ཏང གི ཛེན ད ཁྱོ རང གི ད ཤུང དནི ད ཅིག ད ངར ལི ཅེར གི ཅེལ ཏང གོ གིན ད ཁོ ནོ གི ཆ ཡོག
1: ད ན ད གི ཤུང ནི ད རང གི ཐོམ ཛི གི ཆ བ ཅང ད སུ ཟ ད གི ད ཆ བ ཅང ད ཅ ད ལ ཁ པར ད གི ད ཏང གི ནམ ཚོ ད ད ཨ ཚོ ན ང ཆུ ད ཨ ཚོ ཤི གི ཧ ཅང གི གོ ཆེན བུ ཟ ཆོ ག དེ ན ད མ ཝ ཨ ཇ ན ད ད ཤིག དེ དང མི ཐ དང གི ཐོན ཅིག དེ དག གི དེ དག གི ཚོང ཐག ན ར ད ཆབ ཅག ཅེ མང ཏོང ཇུ ལན ད ཅིལ ག ཏོང ཇུ ཤིག ཧ ཅང ག ཅི ག ཏོང
0: ཡ ཡ དེ རང ལེམ སིང གི ཅན ད ཏང ལེ ན ཐི ཅི ཅི
1: ག ཏི ཅི ཡ ཡ དེ མོ
0: ཅུ དེ མོ
2: དེ མོ
0: ཅུ ཁང གི
2: ཁོ ནང གི
0: ཅུ ཉང ཤ སེར
2: ཧ མོ ཡེ དམ སེར
0: ཧ མོ ཡེ དེ རེ ད ཅུ ནུག ཤན ད ཅིག ན ར
2: ང ཏག ཅ ཏག ན ཅི
0: ཨོ རེ ཅུ ཅུ ས ཤ གི གུན ཅེ ན ར
2: ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ
0: ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ
2: ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ ཁོ 다친 죽치지 진다마 사지 진다마 아 단 르지 진다는데 너무 마스터
0: 제 어떤 다른 거 센전데 있나 지영이 세상을 다 소마
2: 아리리 다 소마 지금 너무 많아서 제가 저는 말자 단 저기 멍 웃어도 너무 단 들라가용이 아니 지금 센전나 저거 저거는 된다게 쓰고노 참아 지금 시긴 지금 저제 내가 왔었거든 응
0: 제제 다 저쯤도 지금 쓰고노다 응
2: 저쯤도 담아서 이제 공부하고라 그래 다원진 아리글라 같이 당석당 단 너무게 싱글한데 몰라가지고 다 로하니가 공역시드게 다 있으그노시
0: ᱛᱟᱥ ᱜᱩᱴᱩᱢᱫᱮ ᱪᱮᱪᱩ ᱥᱟᱪᱟᱜ ᱥᱟᱜᱴᱩᱢᱫᱮ ᱥᱤᱜᱤ ᱪᱟᱪᱤ ᱚᱱᱟᱨ ᱡᱤᱨᱤ ᱠᱟᱴᱜᱮ ᱭᱚᱠᱚᱢᱚ ᱛᱤᱜᱱᱟ ᱪᱤ ᱪᱮᱪᱩ ᱥᱟᱪᱟᱜ ᱥᱟᱜᱴᱩᱢ ᱠᱤ ᱪᱟᱪᱤ ᱛᱮᱥᱵᱤᱥᱟᱱᱟ
2: ᱱᱟᱪᱩ ᱥᱟᱪᱟᱜ ᱥᱟᱜᱴᱩᱢ ᱫᱤᱱᱡᱱᱟ ᱫᱟ ᱥᱟᱜᱴᱩᱢ ᱫᱤ ᱪᱷᱟᱜᱤᱱᱨᱟ ᱫᱟᱝᱟ ᱪᱩᱫ ᱛᱟᱢᱟᱡᱩᱱᱡᱱᱟ ᱠᱚᱢᱵᱟᱜ ᱞᱟᱠᱟ ᱜᱤᱱᱨᱮ ᱛᱟᱣᱨᱡᱩᱱᱡᱱᱟ ᱛᱟᱠᱷᱟ ᱟᱝᱮ ᱩᱱᱨᱟ ᱢᱟᱱᱨᱟ ᱫᱟ ᱛᱟᱝᱠᱟ ᱜᱨᱜᱨᱟ ᱥᱟᱜᱱᱨᱤ ᱛᱤᱜᱤ ᱦᱟᱱᱪᱮᱱᱤ ᱫᱟᱝᱟ ᱪᱩᱜᱤ ᱠᱮᱥᱨ ᱜᱮ ᱫᱚᱢᱩᱨᱟ ᱥᱟᱜᱱᱨᱤ ᱫᱟᱝᱟ ᱪᱩᱜᱤ ᱡᱟᱠᱷᱨᱢ ᱵᱟᱱᱫᱤ ᱱᱤᱭᱟᱝ ᱜᱟᱛᱜᱨᱟ ᱫᱚᱢᱩᱨᱟ ᱢᱟᱝᱟ ᱛᱷᱚᱱᱨᱤ ᱛᱟ ᱥᱟᱜᱡᱱ ᱫᱤ ᱪᱟᱪᱤ ᱪᱷᱤᱜᱤᱱᱨᱟ ᱫᱟ ᱛᱟᱢᱟᱡᱱᱟ ᱥᱩᱜᱩᱞᱟ ᱛᱟ ᱢᱩᱴᱤ ᱛᱟᱝ ᱛᱤ ᱛᱷᱚᱣᱟ ᱥᱟᱜᱱᱨᱮ ᱢᱚ ᱛᱟᱣᱨᱤᱱᱡᱱᱟ ᱛᱚᱢᱩ ᱤᱱᱢᱟᱨᱟ ᱛᱟ ᱛᱮᱜᱮ ᱱᱟ ᱱᱤᱪᱤᱜ ᱠᱷᱟᱜᱟ ᱨᱢᱩᱴ ᱛᱟᱝ ᱛᱟᱝᱠᱟᱨᱟᱱ ᱫᱚᱢᱩ ᱫᱮ ᱥᱟᱜᱱᱟ ᱫᱟ ᱠᱷᱤᱜᱤᱱ ᱵᱟᱨᱢᱟ ᱛᱷᱚᱱᱤ ᱛᱚᱢᱟᱡᱨᱮ ᱭᱟ ᱛᱟ ᱢᱟᱭᱜ ᱛᱟᱝ ᱛᱮ ᱛᱷᱚᱣᱟ ᱥᱟᱜᱱᱟ ᱛᱤᱜᱞᱟ ᱠᱟ ᱥᱤᱱᱡᱨᱟ ᱥᱟᱜ ᱛᱤᱜᱞᱟ ᱠᱟ ᱭᱟ ᱡᱮᱱᱪᱟᱨᱟ ᱛᱚᱢ ᱛᱮ ᱦᱮᱱᱡᱨᱟ ᱢᱟ ᱛᱚᱢᱤᱱᱟ ᱛᱟ ᱥᱤᱜᱤᱱ ᱵᱟᱨᱢᱟ ᱛᱷᱚᱱᱤ ᱛᱚᱢᱩᱡᱨᱮ ᱢᱟᱨᱜ ᱡᱮᱢᱵᱟᱜ ᱥᱟᱜᱡᱨᱟ ᱱᱤᱜᱟ ᱭᱟ ᱪᱤᱜ ᱢᱤᱱᱡᱨᱟ ᱱᱤ ᱛᱚᱢᱩᱡ ᱠᱷᱟᱱᱫᱚ ᱠᱚᱞᱟ ᱠᱟ ᱱᱤᱭᱟ ᱪᱤᱜ ᱟᱡᱩ ᱥᱟᱪᱟ ᱜᱤ ᱫᱮᱜ ᱨᱜᱱᱤ ᱜᱤ ᱪᱮᱱ ᱛᱮᱜ ᱪᱚᱝ ᱜᱤᱡ ᱜᱩᱱᱟ ᱛᱤᱜᱮ ᱡᱤᱜ ᱪᱤᱜ ᱢᱟᱪᱤᱠ ᱫᱚᱜ ᱛᱤᱜᱮ ᱡᱤᱜ ᱪᱤᱜ ᱥᱟᱱᱤ ᱛᱚᱢᱩᱡᱨᱮ ᱭᱟ
0: ᱛᱟᱭ ᱪᱷᱤᱥᱩ ᱥᱟᱜᱡᱩᱢ ᱫᱮ ᱛᱟᱣᱨ ᱥᱚᱝᱜᱤᱱᱟ ᱪᱷᱤᱥᱩ ᱥᱟᱪᱟᱱᱟ ᱪᱚᱱ ᱫᱮᱜ ᱧᱟᱢᱞᱤ ᱠᱷᱚᱱ ᱨᱟᱱᱫᱟ ᱠᱚᱱᱥᱱ ᱨᱟᱱᱫᱟ ᱛᱚᱢᱩ ᱭᱚᱱᱨᱮᱞᱟ
2: ᱭᱚᱱᱨᱮ ᱠᱚᱱᱥᱱ ᱨᱟᱱᱫᱚ ᱟᱹᱱᱤ ᱭᱚᱱᱨᱮ ᱠᱚᱱᱥ ᱪᱤᱜᱤᱱᱡᱱᱟ ᱛᱟ ᱞᱩᱱᱤᱠ ᱥᱟᱝᱟ ᱪᱟ ᱪᱟᱪᱤᱜ ᱥᱤᱝ ᱜᱚᱨᱥᱚᱱ ᱡᱮ ᱪᱤᱜᱤᱱᱡᱱᱟ ᱱᱮᱥᱛᱚᱱ ᱪᱩᱝᱟ ᱜᱞᱚ ᱠᱟᱭᱱᱨ ᱱᱮᱥᱛᱚᱱ ᱪᱩᱝᱟ ᱜᱞᱚ ᱠᱟᱭᱱᱟ ᱠᱚᱱᱥ ᱪᱤᱜᱟ ᱫᱮ ᱪᱩᱞᱩ ᱠᱷᱟᱱᱟ ᱚᱱᱨᱮ ᱪᱤᱜᱟ ᱱᱟ ᱠᱩᱭᱱᱟᱱ ᱫᱮ ᱥᱟᱱᱫᱩ ᱡᱚᱞᱟ ᱪᱟᱱᱫᱚ ᱫᱮᱣᱟᱱ ᱱᱚ
0: ᱡᱮ ᱪᱩ ᱪᱷᱟᱡᱜᱤᱱ
2: ᱪᱟᱜᱡᱟᱡᱜᱱᱤᱱ ᱫᱤᱜᱮ ᱥᱟᱝᱠᱷᱟᱨᱢᱵᱟᱜᱮ ᱡᱤᱱᱡᱢᱟᱨᱮ
0: ᱨᱮᱥᱚᱱᱥᱤᱱ ᱨᱮᱢᱵᱟᱜᱮ ᱡᱤᱱᱡᱢᱵᱟᱭ ᱱᱮ
2: ᱥᱚᱱᱥᱤᱱ ᱨᱮᱢᱵᱟᱜᱮ ᱡᱤᱱᱡᱢᱵᱟᱨᱮ ᱛᱟᱱᱫᱤᱜᱮ ᱦᱟᱱᱤ ᱛᱟᱨᱩᱝ ᱱᱟ ᱪᱤᱜ ᱡᱟᱠᱷᱨᱢᱵᱟᱜ ᱜᱟᱛᱜ ᱪᱤᱛᱜᱮ ᱢᱟᱜᱟ ᱛᱩᱱ ᱛᱚᱢᱡᱨᱮ ᱛᱟ ᱪᱤᱜ ᱡᱟᱠᱮ ᱥᱮᱱᱟ ᱪᱷᱮᱝᱜᱚ ᱩᱭᱞᱚ ᱫᱚᱱ ᱪᱟᱱᱫᱨᱟᱱ ᱡᱚᱜᱚᱞᱟ ᱡᱮ ᱠᱟᱱᱥ ᱡᱤᱱᱨᱟ ᱢᱟ ᱛᱚ ᱪᱤᱜ ᱡᱤᱱᱟ ᱭᱚᱝ ᱪᱩᱝᱠᱩ ᱡᱟᱠᱷᱱᱤ ᱱᱤᱝᱜᱩ ᱪᱷ ᱛᱷᱟᱢᱵᱟᱞᱟ ᱜᱟᱛᱜ ᱡᱜᱟ ᱫᱟ ᱪᱤᱜ ᱪᱤᱱᱡᱮᱣᱤ ᱞᱮᱡᱚ ᱯᱟᱡᱮ ᱛᱚᱢᱚᱡ ᱥᱮᱱᱫᱨ ᱛᱮ ᱟᱡᱚ ᱪᱩᱝᱠᱩ ᱡᱟᱠᱷᱱᱤ ᱱᱤᱛ ᱪᱷ ᱛᱷᱟᱢᱵᱟᱨᱮ ᱢᱚ ᱛᱟᱜᱱᱟᱱᱤ ᱱᱟ ᱱᱟ ᱥᱟᱱᱥᱚᱱ ᱡᱮ ᱛᱮᱥ ᱪᱤᱜᱨᱤ ᱛᱟ ᱱᱟᱭᱤᱱ ᱡᱱᱟ ᱛᱮ ᱢᱟᱨᱜ ᱚᱞ ᱢᱟᱨᱜ ᱡᱜᱨᱟ ᱛᱮ ᱪᱷᱟᱢᱟ ᱢᱟᱥᱮ ᱡᱟᱨ ᱛᱮᱜᱮ ᱫᱟ ᱱᱟ ᱛᱚᱢᱚᱡ ᱜᱟᱛᱜ ᱡᱨᱮ ᱛᱷᱚᱱᱨᱮ ᱛᱮᱜᱮ ᱦᱮᱱᱪᱮᱱᱤ ᱛᱟᱨᱚᱱ ᱱᱟᱝᱜᱮ ᱪᱷᱟᱜᱱᱩᱜᱤ ᱛᱟ ᱟᱨᱢᱩᱭᱱᱟ ᱪᱩᱠᱮ ᱛᱟᱝᱜᱮ ᱨᱟᱢᱨᱟ ᱢᱟᱜᱟ ᱥᱟᱜᱱᱚ ᱛᱷᱟᱝᱠᱟᱨᱟ ᱥᱟᱜᱱᱨᱮ ᱛᱟ ᱭᱟᱡᱩᱝᱜᱨ ᱜᱨᱟ ᱥᱟᱜᱱᱨᱮ ᱨᱟᱫᱠ ᱨᱜᱨᱟ ᱥᱟᱜᱱ ᱢᱟᱜᱟ ᱥᱟᱜᱱᱨᱮ ᱫᱟ ᱜᱟᱛᱜ ᱤᱧᱡᱱᱟ ᱡᱮᱠᱷᱮᱨᱢ ᱵᱟ ᱜᱟᱛᱜ ᱥᱤᱜᱢᱚ ᱛᱟ ᱥᱟᱝᱪᱷᱟᱨᱢ ᱵᱟ ᱜᱟᱛᱜ ᱛᱮᱛᱱᱟᱨᱟ ᱢᱟᱜᱱᱤ ᱛᱟᱢᱪ
0: ᱡᱮ ᱛᱟ ᱥᱟᱜᱪᱷᱟᱢ ᱡᱤᱨᱥᱱ ᱫᱟᱜ ᱡᱮᱱᱡᱮᱢ ᱵᱟᱡᱠ ᱱᱤᱛᱱᱤ ᱪᱤᱱᱫᱮ ᱜᱟᱝᱠᱷᱨ ᱜ ᱫᱟᱠᱷᱤᱛ ᱪᱷᱢᱩᱡ ᱪᱟᱝ ᱭᱚ
2: ᱛᱟᱝ ᱟᱸᱡᱱᱟ ᱛᱟᱝ ᱟᱸᱡᱱᱟ ᱟᱨᱟᱝ ᱜᱟᱪ ᱠᱩᱭᱱ ᱢᱟᱨᱮ ᱛᱟᱝ ᱜᱟᱭᱚᱜᱱᱟᱨᱟ ᱟᱨᱟᱝ ᱜᱮ ᱠᱚᱱᱥᱱᱟᱱᱟᱨᱟ ᱱᱤᱝᱜᱩ ᱡᱟ ᱛᱟ ᱱᱤᱡᱟᱢ ᱢᱟᱢᱵᱟᱱᱤ ᱛᱩᱢᱩᱡ ᱜᱚᱱᱨᱮ ᱛᱟ ᱛᱩᱢᱩᱡ ᱜᱤᱱᱟ ᱛᱟ ᱟᱨᱟᱝ ᱟᱸᱡᱱᱟ ᱟᱨᱟ ᱫᱮᱜᱮ ᱛᱟᱜᱡᱤᱱ ᱫᱤ ᱥᱤᱜᱤ ᱟᱨᱟᱝ ᱜᱟ ᱡᱟᱠᱷᱨᱢ ᱵᱟᱜᱤ ᱫᱩᱢᱩᱜᱤ ᱜᱟᱛᱜᱨᱟ ᱢᱟᱜᱟ ᱛᱷᱚᱱ ᱛᱟᱝ ᱥᱤ ᱡᱟᱠᱷᱨ ᱢᱟᱜᱟ ᱥᱚᱱᱭᱚ ᱛᱮᱱᱤ ᱟᱨᱟᱝ ᱜᱟ ᱫᱤ ᱢᱟᱢᱟᱜ ᱥᱩᱪᱤᱱ ᱠᱷᱟᱱᱟᱨᱟ ᱪᱷᱚᱱᱫᱟᱞᱟ ᱛᱟᱢᱟ ᱟᱱᱤᱱ ᱨᱟᱡᱟ ᱥᱚᱱᱟ ᱡᱮᱠᱤᱜᱮ ᱡᱮᱣᱨᱟᱝ ᱨᱮᱜᱱᱚ ᱛᱮᱱᱟ ᱨᱟᱝᱜᱟ ᱪᱷᱚᱱᱟ ᱨᱟᱝᱜᱟ ᱫᱚᱢᱚ ᱜᱟᱛᱜ ᱡᱤ ᱞᱟᱭᱟ ᱨᱟᱝᱜᱟ ᱫᱚᱢᱚ ᱡᱤ ᱠᱟᱭᱛᱟ ᱛᱮᱱᱟ ᱱᱮ ᱨᱟᱝᱜᱟ ᱥᱟᱱᱥᱮᱱ ᱡᱱᱟ ᱛᱟ ᱡᱤᱜᱤ ᱡᱤᱜᱱᱤ ᱡᱱᱟ ᱱᱮ ᱛᱟᱜᱡᱟ ᱥᱟᱜ ᱱᱚᱜᱚ ᱥᱤᱢᱩ ᱨᱠᱟ ᱡᱤ ᱜᱩᱱᱟ ᱛᱟᱱᱤ ᱨᱟ ᱡᱤᱜ ᱡᱮᱠᱮ ᱥᱮᱱᱟᱝ ᱠᱟᱱ ᱤᱱᱫᱟ ᱪᱤᱜ ᱪᱷᱤᱞᱤ ᱠᱷᱤᱪᱚᱨᱟ ᱡᱤᱜ ᱡᱮᱠᱮ ᱡᱤᱜᱱᱤ ᱪᱷᱩᱢᱩ ᱡᱤᱜᱱᱟ ᱢᱟᱨᱜ ᱡᱤᱜᱱᱚ ᱫᱮᱜᱮ ᱟᱨᱜᱤᱱᱤ ᱡᱤᱜᱱ ᱫᱮ ᱪᱷᱩᱢᱩ ᱡᱤᱜᱱᱟ ᱪᱷᱚᱢᱟ ᱪᱤᱜ ᱥᱤᱜᱤ ᱥᱤᱜᱮ ᱪᱷᱚᱢᱟ ᱜᱮ ᱪᱷᱩᱣᱟᱱ ᱨᱚᱢᱩ ᱪᱤ ᱪᱤ ᱡᱮᱞᱟ ᱜᱟᱛᱟᱝ ᱛᱟ ᱠᱷᱤᱪᱚ ᱤᱱᱡᱱᱟ ᱨᱟ ᱛᱟᱣᱨᱤᱱ ᱡᱱᱟ ᱞᱩᱛᱜᱟ ᱥᱤᱢᱩ ᱪᱤᱠ ᱫᱮᱣᱟᱱᱟᱝ ᱜᱮ ᱥᱤᱢᱩ ᱡᱤᱜᱤᱱ ᱡᱱᱟ ᱞᱩᱛᱜᱟ ᱜᱚᱢᱚ ᱴᱨᱟᱱᱥ ᱡᱱᱮ ᱟᱝᱟ ᱛᱩᱢᱩᱨ ᱞᱚᱝᱜᱮ ᱟᱥᱤᱠᱟ ᱜᱟᱣ ᱜᱮ ᱴᱤᱜᱨᱟᱨ ᱞᱚᱝ ᱛᱟ ᱛᱚᱢᱟ ᱡᱤᱱᱟ ᱨᱟᱝᱜᱮ ᱛᱤᱢᱟᱛ ᱛᱟᱡ ᱜᱚᱱᱟ ᱨᱟᱥᱛᱟᱜ ᱡᱮᱱᱫᱤ ᱪᱷᱟᱡᱤᱜᱥᱤ ᱢᱟᱨᱠ ᱨᱜᱤᱱᱤᱱ ᱫᱤ ᱪᱷᱟᱡᱤᱜᱥᱤ ᱡᱟᱠᱷᱤᱥᱱᱟ ᱛᱟ ᱛᱚᱢᱟ ᱥᱤ ᱛᱟ ᱛᱟᱣᱨᱤᱱ ᱡᱱᱟ ᱭᱟ ᱛᱟ ᱠᱮᱥᱨ ᱜᱤᱱᱫᱚ ᱢᱩᱜᱤ ᱟᱥᱛᱟᱜ ᱡᱮᱫ ᱜᱟ ᱨᱟᱝᱟᱡ ᱜᱤᱥᱛᱤᱜ ᱭᱚ ᱢᱚ ᱛᱟᱝᱟ ᱪᱩ ᱟᱭ ᱥᱤᱢᱩ ᱱᱤᱝᱜᱩ ᱡᱟᱪ ᱛᱟᱢᱵᱟ ᱜᱮ ᱞᱩᱪ ᱛᱟᱢᱵᱟ ᱥᱤᱜᱱᱟᱨᱮ ᱛᱟᱱ ᱫᱮᱡᱩᱱᱡᱱᱟ ᱜᱚᱢᱟᱡ ᱜᱮ ᱢᱟᱡᱤ ᱜᱮ ᱨᱢᱩ ᱜᱮ ᱠᱷᱩᱜᱮ ᱛᱟᱨᱢᱩ ᱜᱮ ᱡᱤᱛᱟᱝ ᱮᱱᱟ ᱪᱚᱨᱢᱩ ᱠᱮᱥᱨ ᱫᱮ ᱯᱚᱪᱟᱢᱟᱝᱜᱟ ᱛᱟᱜᱮ ᱫᱚᱝᱜᱮ ᱛᱮ ᱪᱷᱤᱡᱜᱮ ᱠᱚᱱᱮ ᱛᱮᱱᱟᱱ ᱡᱮᱝ ᱪᱩᱜᱨᱟ ᱭᱟᱱ ᱪᱮᱝᱠᱤ ᱯᱟᱱᱤ ᱜᱩᱴᱤᱜ ᱥᱟᱭ ᱱᱚᱨᱜᱟᱱ ᱫᱤᱱ ᱡᱮᱝᱜᱩ ᱟᱠ ᱪᱚᱯᱟ ᱡᱮᱝᱜᱩ ᱟᱠ ᱥᱟᱣ ᱪᱮᱨᱟ ᱡᱮᱝᱜᱩ ᱫᱤ ᱜᱤᱜᱮᱱ ᱡᱚ ᱡᱟᱜᱤ ᱜᱤᱜᱮᱱᱟ ᱜᱤᱜᱮᱱ ᱯᱚᱨᱥ ᱡᱮᱝᱜᱩ ᱛᱚᱢᱚ ᱢᱟᱦᱟᱡᱟᱱ ᱢᱚ ᱠᱚᱞᱤ ᱡᱮᱝᱜᱩ ᱛᱚᱢᱚ ᱢᱟᱦᱟᱡᱟᱱ ᱛᱮᱭᱟᱱᱤ ᱪᱟᱛᱟᱱ ᱛᱟᱝ ᱪᱩᱜᱤᱱ ᱛᱚᱢᱚ ᱡᱤᱞᱤ ᱞᱩᱪ ᱛᱟᱢᱵᱟ ᱥᱟᱜᱮᱫᱟ ᱛᱚᱪᱠᱤ ᱡᱮᱯᱟ ᱱᱟᱜᱟᱫᱟᱱ ᱫᱟᱛᱨᱤᱱ ᱡᱚ ᱨᱟᱝ ᱛᱩᱢᱟ ᱢᱤ ᱱᱤᱡᱟᱨᱟ ᱴᱤᱠᱪᱨᱮ ᱡᱮᱣ ᱟᱨ ᱭᱟᱨᱟ ᱠᱷᱚᱠᱮ ᱪᱤ ᱪᱷᱩᱣᱟ ᱢᱤ ᱠᱟᱝᱨᱟ ᱛᱚᱢᱚ ᱡᱚ ᱥᱩᱱᱪ ᱛᱟᱢᱵᱟ ᱨᱟᱢᱟᱡ ᱜᱩᱱᱟ ᱢᱮ ᱠᱟᱝᱨᱟ tamas gonri ta ta injinara ta tanga injina dagla ka ni chiku injinara arang sa cha ge kuina sa cha ge tsagdrag ka tsgla tong chiku manu marga jamba ge tsagdrag ka tong la tong ta ne khpaina chizgina de thwa ma gan shi ta changma ge injin de gas shi ge thoku kitim zre
0: re re ta chisu tsagdrab de tsa tsong na khili nyanu gla ka ni chi yongu gla ka ni chi mo re
2: ku injina ta goma zum tan ram sha ge ta goma sor ta zo Kumbhaagala ka sakchandi taa riigala ka sakuka aranga saknura ka u masha gaara shiga saknuu chiga yukwaazik sakramatki taa nga inji naa taa sakchandi rangi sakna dagala ka ginaara tsigashaagi masha gizi sanjuna maa loo taasitki gaya dandri loo tsiga inji naa shimujo dapakchiko gu mu chwaaj janga jari targu tamozi naa tara chizara aranga saknuri taa sakna taa lika chizali naa la daga nangaa shiung haashin shim baissayi Daga takshun jiji jilga tangi digi na zi nyunkhanda di yoki. Darangara saknu maashaya digi na zi nyunu gara thangmashchika nyunara, nyeda nyunu mara. Saknu inji nara, nga chug inji nara da thangka zik sakna chukwa, yejong zik sakna chukwa, radag zik sakna chukwa da kshinga yarangi wadzu tkisuka yarangi achishka gawi sakna.
0: Ya chu demu?
3: Ya demu demu.
0: Are tatangin demsakta nga nyewu chidh kya riyo?
3: Tatangin na ngandani kharkam Kaalomba, tagata chuga chikhiji, shiji, tagata mar, tagata chira, choma anda chuchirimu.
0: Re, ta terang dremte nuga nitsikir chumaz gira, shirtonu?
3: Ta uchir machukji mek, uchir waka tandamuga dremte uga tonu tohtongwa in, tiina ta tosu zonso na, ta terang nangka zonna rangikshi chung raji waka, ebti zi jobtando ko, tiyani ta chik zhambaga waka lovjunga chaka, zhambaga tonzi te lovjunga chuga korkandamuz chanu ta, Арангис эмни такши гайос итэмэс.
0: Жэрэ чуньяга чэзэми.
3: Ангэмняга чопасэранга мавшаншан чумашма диви тантэбушучи.
0: Жэрэ тачу тантэбушучига ханшика нямли кэнгэ гэнзэн барба.
3: Арэрэ нямли кэнгэ гэнзэн бара яннэрэ. Ангэчунди харкым кунсэг нингэнзэн ба. Тагата диви тэмэм хамжэ нямли кэнгэ гэнзэн ба. Та тагата дэяг тантэбушучи танэмэс гэнэш.
0: Re, kichu nyamli khanda nang tuanzi re, ta nanao nu?
3: Re, re, ngachu nyamli khanda tuanzi re. So, ngachu ndi kharkam kongsa ga tuanzi xo kha, kharkam echu. Tihani ta kha khlomba chong ju. Dina ta tochik tang zhantang manda nang zunu ta toga echu ndi ta sera sirjimek, chikje sirjimek, shirje sirjimek, taga ta poka sirjimek. Ndarga changma kharnu ilali ta ta tang ndi chonsuk toga yong ni jamsinta mozgi ya.
0: Re kharsang ne terang war te ta shirtsu shumuz ge thakta
3: ta phachir kharsang terang ge wan de ta chongji ge sheka phachir ta chong dong ni jem sen tumuz ge
0: re ta ngi ma ni ne saman de go ge da na hachir sama chong jo ge
3: ta phachir namuz ge do chong na wa kum dang ji ge mek ndor chi ge
0: re de wa ge tang tri pu shu chi ge ngi thin ni chi ni thali ta chong ge chong chong te chong ji ta yong na ta ma wa na ji ge ndik ni ya chmul thong ji sam ge
3: Data ngang terang nangka khishim tanga chakku, tayina ta rangin tsona ra ta toktongo yin, tayina ta ndayi yungi na nda tsong tsong chuka kartak chenpo zika matzik. Nda yana lovjung echu ra, zhanga tsong chi tehta ju, nda niya za yamsa tonga. Ti hani ta rangin shira tsona ta vzik tang wakandi tsong tsong taga yungna ta rangi nakshun, lovchun loma zi jimeka, ta tsong linde ganu nakshun manga zika tandi chili yungi, kachangki chonji hitaagyo jige, shorka rangi chonji togo ta chabzak kani aji tongi jiga tongi togo ta tatangka nga dee tongi ka ngisen ta maungi in charji.
0: Re re, tui na ta ki terung dee kirong nga tuanzi tsama tsongi na ra sani rangi chachi shigibita nga mo. Tui na ta kyu rangi tawar tsongi na dewa ki tong tribu shuchiz ka ngetil ni, ta nyamli khan ganzi baza ka ngetil ni ki kyu nyamli khan dee chiga ngotriz ka tabdiz ka na.
3: Ore ta nga chu nyamli khan na nyihtung chetigilo tabzik ni jimtsin tamuri. Tiina ta tarko ta nga chuu chiga su sorjing rangshing khaan ta kem goni. Khaayna ra sorjing rangshing chuu shaasugi dali, drukku shaasugi dali, tiib shaani tamuzi jimtsin tamuzgin. Tamuzi hinna ra ta chiga rang saani ni nikwa chiga ta chung tsagiri jagjimani chang chesa nara chang nikwa chang tamuzin jo maathum ni jimtsiri. Tiina ta ta tanga di chung chung de ta korkum tamuzi tamzin zigi dali ndechik tonna ta o ta rangi nyamli kanga thunzi marana mara so chagire jina ta di thavlum ga ting khori na du tap sa ma thunu gi jamsen de to chiku rangi ngi sen ta to ta tina ta jishu ge na da rangi nyamli kanga thunzi da dan dum ga chong chog thoni chigni chab jog ani ni nyo chong khsumni sher chong ta jeni ta sob jung ichu dan dum ga ngi la song go
0: ya ya terang ga lem sen ge chand ta ni no thiji chi chi
3: o ya kwa tin chi
4: Rētū pānāmbā, chōngsūp tārplik sīchindār ngīmbab shīvā tāngtān dāltāngī rōngrū māngsūk tāwa sōngyānā sāgnī rāngā tuāngkhūngar gēcīndā vēshālī dāltāngī tuāngzī sāchīnī yī tuāngzī sāchīngā lāmkā tētīn dāltāngī jōrshīgā lāmkā zīgñā qonandā kārsānti rāngā wāndil sākīl hrchīgā thamangā kāchī zīgirīl Tēnā tērāngā lēmsīn dī nāngā sōlūn dēmkīl dē sōngā dāltāng sōlūn dēmkīl kī sāni kī kīlī pātāp kī kārchī kīlī chīzgā sāchīn yōk tōnzī kīng kīng sāchīn yōk tālā sōkā māngbūzgān dēmtīn yōk nī cilā tī yōk nā tā nyamlī kīng tāng tā nī ngūsālā sōkā māngbūzgā sōngi nā sāni rāngā shkāmkā gā tōnzī shūrā ōmā gā tōnzī tī hān shī kīng gā nā tā lōgur gā nīm tāw tālā sōkā māngbūzgā lī nū yī dāltāng tā shāngshīn shanangga chomra mangpuzga khatal kharchi khatali daltangi ta sacha mangpuzga dredugay thupkoni matzak shirchongyong yet thupkoni teh teni daltangi sani rangga mamo mangsukundan jorshik lamkhande shkyochonde yang zhugandagra ramdak niwa kachinzga thongonu dadu kundayi ngana hachanga pansum zobi yanlagzigiril di hanshik shangshin rambag sagachub gersikar genzimba lhamo yadruna chongina yang margi sagachub gersindar genzinda Tārpila tāng dār tāng, sāni māngsūk tāng, lhāpār tā, tā kārchū sācā tāg, vēmil tāg, līshik nā tūn māngāzī tāg chil. Sāni tāg, vēmil tāg chōngi nā yung, rāng lakhī zōlīn dē tēni dār tāng, rāng gōkāni yōnggū zā tāng nōg, lāmkān dā mūzik chīng wā nōn dē yung nā yung, hāchāng gā yagbū rīl. Ngā tsū rāng rūg māngsūk vēmil tāg chōngi nā, dī ar gīn tā, tā tā rāng līgīn yū gō nā, hāchāng tā mardīn yī, chimlī tāng tā nī yung nā, shūrlī nī gā, shikshūk yīl mātavni tamuga nātanda ingina tērginta shiongtang zhongzhin yonar. Tēnā kōmu tāwa tsangina yang nātanda tanda tāwa māngpūzi tāgachia wanda yang hachanga yukwāri. Tērunga lēnsin tēsikya gongor tōngsum nēnēn jōg lēsin dī sōmdīng gāng kārwa sārgyara khī tāng tārkilwa shiglu shakib tārkilwa gāngdak sērāng tāng sōnum rāñchini yin rikāzang nām jikib shāni tādēmu.